voor onder meer de rechtbescherming, de bewijslast, de uitvoerende capaciteit en de aansluitende begaande wetgeving. To karta brink jun he imange kal pluk vetwa abitalawi ekar bare me krishna motra fe yahan pe ke bole hega ki bestrijding van de georganiseerde criminaliteit noodzakelijk is, maar dat de rechtsstaat daarmee steeds centraal moet blijven staan. Zij vroeg een uiteen te zetten hoe de nieuwe wet zich voorhoudt. De ikker barim toch een paar jaar bari jabar volg karab. Ki kaal pluk wet wat kabhitere ja he. Corruptie wet ke bari sana lagge bhaiya baki abbe corruptie karmiye na pakraan he. Hoef de laat kan niet kahan kahan baithe lebe itra corrupte lingen jo neswam he. Oké, koi pakade ben karisega. Dus ik vraag me af, regering, gaat deze wet wel werken of niet? De corruptiewet is al in. Toch zijn er zoveel corruptie in het land. En gaat deze wet wel werken, de kaalplukwet, of niet, mensen? Ik heb het grote twijfels eraan. Ik heb er grote twijfels eraan, maar ik zal dat op de voet volgen, mensen. Ki is heb koontje kere, koontje nakere, he. Dus die kaalplukwet is goed, maar gaan ze dat wel doen of niet? Dus daar gaat het om, mensen. Jantake de kawe kato sabkoi eens ba. Ki kaalpluk wet wa in jai. Baki kaise jai, kaise na jai. Ab deko trem ka karis bhaiya. Trem bolie orlok karis na na na na. First care up karis se visum regeling na Amerika. Toe mensen, voor studenten, voor buitenlandse studenten en journalisten. John jai ke hua pe visum aanvraag kari Amerika ke. Deze maatregel in de nieuwste stap Trump begeleid kunnen legale immigraties te verkennen. Oroboleheka verblijft die 240 dagen in Amerika met toeristische studieprogramma's. Als journalisten krijgen een maximaal verblijf van 240 dagen. Ongeveer 8 maanden toeristische Chinese journalisten, de Chinoise journalisten, ook mag 90 dagen gaan per heke. Toen IJsje, ook er deze die journalisten hebben moeilijker immigratie aanpak van Trump, die zich kennen merk zo streng la handhaaf in de grote steden. Toe je baat he, maar je janta Amerika ke bare me. Ja, betawe Amerika 2023-2024 1,1 miljoen internationale studenten, meer dan enig andere land. Deze studenten droegen 2023 50 miljard dollar bij de Amerikaanse economie ke bare me. Toe janta Hambolitro, wat hij die Toria Kaise he, Amerika ketolon Suriname me, Jetralok he, Usapke Kaise Fisum he, Mahambatele Algemeen, ki wetwa scherp kerise, Kabole he, en Trump. Trump en wetwa in hem strenger deze. To, janta, hem chalte he, aur aange ko apna, प्रोग्राम को लेकर बड़ा बड़ा न्यूज आंतरिक को हम दिल्ली नया नया न्यूज दिल्ली है और काबल बड़ा जोर से नाम में चोरी हुए भैया तेल सिर के काबल जब घरवा तरवा ना कमाएगा ना तो बोलिए का भाई ना हुआ चोरन भैया कबलवा काटे हुए है तेल सिर के तेल सिर के चीज काटे हुए है तो कुमार सामी समझ भी आ गया है बारह देर में ले रखेस नमस्कार हो रकेश जी आपको हम भी स्वागत करते हैं अपना प्रोग्राम में तो हमारे जनता इन ब्रेकन क्रैश में फ्लुक अब चोर लेके हो तो भागे भैया पांच सिपाही दौड़ावे अब चोर काकरी से चोर भागे हो तो लेके बस जाए के घुस गए गोथरो में नानी बकी खोल बड़का गोथरो नाना ने चोरवा बुड़ के मर जात ओ तो हुआ ना उल्टन बकी ते होता फिर जाए के गोथरुआ में लगाई से चोर निकल के भगल सिपाही ना पकड़ पाई से बारा अफसोस के बात है भैया बड़ी अफसोस के बात है कि सिपाही ओके ना पकड़ पाई से और हमारे देखे में एक घंटा हो गया है हमारे यारो।

अवश्य अवश्य, समा है सुहाना सुहाना। घर घर की कहानी फिल्म का नाम है, घर घर की कहानी। किशोर दास जी की आवाज में आपके लिए पेश किया गया। खुद को किसी पर इतना भी निर्भर मत बनाइए, खुद को किसी पर इतना भी निर्भर मत बनाइए कि अगर वो चला जाए तो आप बुरी तरह टूट जाए। दुर्फ यही तकिसन फॉर यूसेल्फ, दुर्फ यही तकिसन फॉर यूसेल्फ। एक सवाल है जो आप अपने आप से कर सकते हो कि दुर्फ यही तकिसन फॉर यूसेल्फ। Kissen for yourself heeft niks te maken met egoïsme. Kissen for yourself heeft niks te maken met egoïsme. Het is de keuze voor een leven op basis van je eigen waarden en overtuigingen. Door op die authentieke manier in het leven te staan, kan je meer bereiken. Kan je meer bereiken dan wanneer je leeft op basis van de regels van iemand anders. De eerste verantwoordelijkheid die je hebt, zijn je eigen geluk en voorspoed. Om voor jezelf te zorgen. Anders is het niet mogelijk om iets te betekenen voor andere mensen. Je zou kunnen stellen dat kiezen voor jezelf de basis is van alle vooruitgaan. Bepaal zelf hoe je je leven wil vormgeven. Creëer de visie voor je mooiste leven. En dat kan u zelf doen. Andere mensen kunnen wel een richtlijn geven, maar het bewandelen van het pad moet u zelf doen.

0: मुझे माफ़ कीजिएगा मेरे प्यारे सुनने वालों, ये डुएट हो चला है रफ़ी और लता जी की आवाज़ में। फिल्म का नाम अभिलाषा है। किसी ने सही कहा है कि किताब से सीखो तो नींद आती है, किताब से सीखो तो नींद आती है, और जिंदगी जिंदगी जो सिखाती है तो है मेरे प्यारे प्यारे सुनने वालों, जिंदगी जो सिखाती है तो नींद उड़ जाती है। चीजों की कीमत मिलने से पहले होता है, चीजों की कीमत मिलने से पहले हो जाता है। चीजों जैसे कि आप कुछ खरीदना चाहते हैं तो उसमें पहले से ही प्राइस लिख दिया जाता है, तो चीजों की कीमत पहले से चीजों की कीमत मिलने से पहले होती है, और हमारे इंसान की कीमत खोने के बाद पता चलता है। इस पर भी आप जरूर से अपना ध्यान देवे इस पर आप जरूर से अपना ध्यान देवे और वो ये है कि जिंदगी बहुत महंगी है, ये जिंदगी बहुत महंगी है साहब। इसे मतलबी लोगों पर बर्बाद ना करे। जिंदगी बहुत महंगी है साहब, इसे मतलबी लोगों पर
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अपर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07537 2047। Of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Dit is het Fahun Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edward Niesing. Het Openbaar Ministerie heeft een voorwaardelijke celstraf van 1 jaar geëist tegen Corné H. voor de gijzeling in de PI in Vught eind vorig jaar. Hij verbleef daar al voor de gijzeling in een café in Ede in 2024... toen hij in december een aantal medewerkers zou hebben gegijzeld en bedreigd. Hij eiste toen onder meer medicijnen en overplaatsing naar een andere penitentiaire inrichting. H. betuigde eerder nog zijn spijt in de rechtbank. Het vrachtwagenverbod op de Merwetenbrug bij Gorinchem kost de transportsector naar schatting 1,5 miljoen euro per dag. Door de afsluiting moeten dagelijks zo'n 18.000 vrachtwagens omrijden. Zaterdag werd de brug voor al het verkeer afgesloten, omdat de veiligheid voor zwaar verkeer onvoldoende kon worden gegarandeerd. Vrachtwagenchauffeurs die over de brug rijden, riskeren een boete van 500 euro. Nadat het COA een schadeclaim van 184 miljoen euro heeft neergelegd bij het bedrijf LCHD over huurovereenkomsten met asielhotels, laat het bedrijf weten dat het zelf ook een claim bij het COA heeft ingediend, wegens ongerechtvaardigde contractbreuken. Het bedrijf was jarenlang tussenpersoon voor de asielopvang en hotels, tot het COA erachter kwam dat het bedrijf veel geld verdiende aan het regelen van hotels en de samenwerking verbrak. En Ramir Zerouki vertrekt bij Feyenoord en keert definitief terug naar FC Twente. Hij tekent een contract tot de zomer van 2030. De 28-jarige Algerijnse international stapte 3 jaar geleden over van Twente naar Feyenoord, maar werd afgelopen seizoen al verhuurd aan Twente. Daar speelde hij tussen 2019 en 2023 al en beleefde daar zijn grote doorbraak in de Eredivisie. Het weer er nog. Vanavond is het nog lang helder en zonnig. Ook vannacht is het op veel plaatsen helder. Alleen in de kustgebieden kan het wat bewolkt zijn. De noordenwind neemt af en het koelt naar 7 graden in het oosten en 10 tot 14 graden in het midden en westen van het land. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.